তক কুমালঠ কন্দর কাতক ওমাপ কাং চলনিটি দরুং সাংগন গো পাচাক পরিস এগন ছাবত সপ উলন সাংগ্যাং আতর ইন্দ্র আতর ইন্দ্র তুঙ্গালে ধন কাশি নই সুমান কর সুমান গাং গেলাম জেনাং গীত সপ তুমাঙ্গুং জাম্বু আলাস তুমাঙ্গুং জাম্বু আলাস কুলিতে ইচ্ছ সিং তিকা কাশ্মীর তুয়ে পড়ছ উপরা উপরা উপরা সাংগ্যাং ভাটর ইন্দ্র কালেস মেজে মুন্ডে ঢাওয়ে খুঁজতে কুপরা ভূমি নলুদ্র তিনই কি এন্দ্রমাতে কুতু তাতে কারবানে কুতু কুপরাপু ছাবত ছাবত সিং মামা লাগি ভঙ্গত রামবুঙ্গি বুদ্ধি সম্বাদানি দর পুলন ওরা পাকালার মুন্দর সে ছাঙ্গা তেতাক মার ছব ঠোকাং কামি বানে মারা আঙ্গের আঙ্গেরিং কাটে বাতান কালা কন্তা দিন দপ দপ পাঙামনার মন বিয়ে বিয়ে মাস বিয়ে Yenas. Kami wanin kelawan temenggung jambu alat. Bonggot kerampungi budi sembadani. Jadi Marco Leno, Marco Talan, Leno Pat.